0: সে দাজ মেহেল এক হে লতা মঙ্গেশকর এক হে রেডিও বিতস্তা হম সফর জিন্দগি কা
1: ও টাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর অম্বালা কেন্ট সি হামারি প্রসারণ সুনতে রহিয়ে

0: সেই তাজমহল, এক হে লতা মঙ্গেশকর, এক হে রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ওটাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। अम्बाला केंट से हमारी प्रसारण सुनते रहिए